0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনর্ব্যক্ত করে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল এক বৈঠকে এল নিনোর সম্ভাব্য প্রভাব ও এ সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্ডোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবো আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স, সাইবার থ্রেটস, আতঙ্কী ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন, ইন ক্ষেত্রোঁ মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতোঁ কো মজবুতি দে সকতে।
0: প্রধানমন্ত্রী জাকার্তায় সেদেশের সংসদে তার ভাষণে দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগের সূচনা করার জন্য আইন প্রণেতাদের কাছে আহ্বান জানান। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। শ্রী মোদী বলেন, এই সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন সভ্যতার ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গি। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন যে ইন্দোনেশিয়ার সঙ্গে গণতান্ত্রিক সম্পর্ক জোরদারে নতুন দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগর জুড়ে 2000-এরও বেশি সময় ধরে চলা সভ্যতার মেলবন্ধনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, চিন্তাধারা, বাণিজ্য, সংস্কৃতি, বিশ্বাসের আদান প্রদানই দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। এর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশোঁ কা সম্বন্ধ নহীঁ হ্যায়, ইন্ডো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইয়োগাকার্তায় বিখ্যাত প্রাম্মানান মন্দির পরিদর্শন করবেন। নবম শতাব্দীতে নির্মিত প্রাম্মানান হল ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির চত্বর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। গতকাল ভারত ও ইন্দোনেশিয়া প্রাম্মানান মন্দির চত্বরের সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগের ঘোষণা করেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের নির্বাচিত কিছু কাঠামোর সংরক্ষণ ও পুনরুদ্ধারে সহায়তা করবে। প্রধানমন্ত্রী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নে পৌঁছবেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তার ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কে এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়া বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেছেন। এই সব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে

ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গি সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরি বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন ক্ষেত্রে এল নিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টির বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জুন জুলাই মাসে এ পর্যন্ত বৃষ্টির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েটের শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং জেলার অন্যান্য আধিকারিকরা। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেবার নোটিশ দেবে। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং 16ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 20,000-এর বেশি চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে করাচিগামী বোয়িং 737 একটি বাণিজ্যিক বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে, 5 জন ক্রুসহ K2 Airways-এর 27 বছরের পুরনো কার্গো বিমানটি খাড়াভাবে নিচে নামার সময় সম্ভবত করাচির দক্ষিণ পশ্চিম সমুদ্রে নিমজ্জিত হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এদিকে অন্য খেলার রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দিয়েছে। শেষ আটে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিমে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের

কিছু অংশ আবার পড়ছি। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনর্ব্যক্ত করে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়া সংসদে ভাষণ দিয়েছেন। খবর শেষ হল, এরপরে বেলা ১০টা ১০ মিনিটে স্থানীয় সংবাদ।

0: स्पीड बनाएको तथा भविष्यको सहकार्यका लागि महत्वाकांक्षी कार्यसूची तयार गरेको बताइएको छ। अर्कातिर प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीको अस्ट्रेलिया भ्रमणको उद्देश्य प्रवासी भारतीय समुदायलाई विशेष प्राथमिकतामा राख्दै भारत र अस्ट्रेलिया बीचको आर्थिक तथा रणनीतिक सम्बन्धलाई अझ सुदृढ बनाउनु रहेको बताइएको छ। आकाशवाणी समाचारसँगको विशेष कुराकानीमा मेलबर्न स्थित प्रख्यात फार्मासिस्ट तथा अण्डर अफ अस्ट्रेलियाका सदस्य दीपक संघवीले भारत अस्ट्रेलिया द्विपक्षीय सम्बन्धका बारेमा आफ्नो धारणा व्यक्त गर्नुभयो। विदेश मन्त्री डाक्टर सुब्रमण्यम जयशंकरले आज कुवेतका युवराज शेख सहाब अल खालिद अल सबाहसित भेटवार्ता गर्नुभयो। सामाजिक सञ्जाल मार्फत विदेश मन्त्री डाक्टर जयशंकरले भेटका क्रममा युवराजलाई प्रधानमन्त्री नरेन्द्र मोदीको शुभकामना सन्देश दिनुभयो। उहाँले भारत कुवेत द्विपक्षीय सहयोगलाई थप अघि बढाउन युवराजको प्रतिबद्धताको प्रशंसा गर्नुभयो। विदेश मन्त्रीले खाड़ी क्षेत्रमा भइरहेका घटनाक्रमबारे आफ्नो धारणा साझा गर्नुभएकोमा उहाँलाई धन्यवाद व्यक्त गर्नुभयो। पश्चिम रेलवेले सामाजिक सञ्जालमा भाइरल भएको एउटा भिडियोमा गरिएको दावीको खण्डन गरेको छ। भिडियोमा सहायक लोको पाइलटले खाना किन्नका लागि रेल रोकेको दावी गरिएको थियो। रेलवेका अनुसार रेल राउ यार्डमा निर्धारित अभियान्त्रिकी कार्यका कारण राउ होम सिग्नलमा पहिले नै रोकिएको थियो। सोही क्रममा सहायक लोको पाइलट खाना किन्दै गरेको देखिएको हो। पश्चिम रेलवेले यो घटना यात्रुवाहक रेलसँग नभई मालवाहक रेलसँग सम्बन्धित रहेको स्पष्ट पारेको छ। रेलवेले कुनै पनि भ्रामक सामग्री साझा गर्न अघि तथ्य पुष्टि गर्न सर्वसाधारणलाई आग्रह गरेको छ। त्रिपुरा राज्यमा मौसम विभागले आज पश्चिम खोवाई धलाई र गोमती जिल्लाका लागि भारी वर्षाको ओरेन्ज अलर्ट जारी गरेको छ। राज्यको अन्य जिल्लाका केही स्थानमा पनि तीव्र वर्षाको सम्भावना जनाउँदै पहेँलो अलर्ट जारी गरिएको छ। पूर्वानुमान अनुसार भोलि पनि सबै जिल्लामा पहेँलो अलर्ट कायम रहनेछ। विभागले नागरिक स्थानीय प्रशासन र आपदा प्रबन्धन निकायलाई सतर्क रहन र आवश्यक सावधानी अपनाउन आग्रह गरेको छ। अर्जेन्टिनाले फिफा विश्वकपको अन्तिम 16 अन्तर्गत गए राति भएको रोमाञ्चक खेलमा इजिप्टलाई 3-2 पराजित गर्दै क्वार्टर फाइनलमा
1: खबर पढ्छि सुदीप पोसु। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইন্দোনেশিয়া 3 সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ 8 পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় 3 সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই 3 সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা 9ম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবো বলেন, প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
2: एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूँ। यहाँ के जीवन में, यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति

0: ती की खुशबू है वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরের অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ ওয়াই শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থ বছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আইনমণ্ডলের আরও নির্ভুল।

0: মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট নেমে 76504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23882 পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে 3 জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে 1 জন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খার্কিভে 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8 পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: समाचार कन्ट्रोलपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौँ श्रोताहरूलाई। एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट श्रोताहरू अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम, र आजको भुटानी कार्यक्रममा यहाँहरूलाई सुनाउनेछौँ भुटानी गीत।